সেন্ডলিঙ্গিগি সেবা কুপ থা যাই না ফাঁচাম দেয় না গানছু চিনে জিদি থলি না ঠেমিং ওয়াংলা সেবে সেন্ড খে না সুযু যুক্তি থা গাম সুম যু সুকু থলি না জিসমি মাই কি জকি মিয়া চে ছলা মাঝে ইউজিং কুং গাম সা তিনি না লিসেন সাম দি গুনে না তাকি ফয়ু ছলা সু ইউ বে ফামানি নে জু বে নম বিন চি ইয়ং লি না লুছে দি পিয়া ই বয়ু সুম জু চু নি দি সুং সাং খং সা টং চু না সু ইউ বে ফা জিস ওয়াং লা থা আম জো গা লা থং নেন সি নম বিন চি ইয়ং লি না পিয়া ই মা ওন লন দে না কু সু সে দান কিম চান চম দি নে মি চি দি ইয়ং বে জিসমি দি সুং ই কুই নি লিসেন দে আই না হাজান কব ইউ সি নান সা তো জে না সুং ই লা তিনি মু টি চে না চি মি সি বে সেন দো কং কে ই না জিস মি মা কি নিয়াং ফনি জো কিম বা সো বু দি লি তিনি না নিয়াং ফনি লিসেন সাম দি কিউ নে ই না সাম কি সুং সে নি বু দি না জু গু চি জে কুই বে ফ ইউ আ জে দি তো সু ইউ বে দা কি ফা মা বিন চি থা কুই বে সান দো কং লি না পি আই ই গা নি লো গা সো লি নে লু সি দি ফি নে নি দা তো সিম জো বিয়ং বে জিস মি দি সুং জো দু ই না নিয়াং ফনি লিসেন সাম বু দি yang to yang zai ta zo qiong bu yong li na sam ge song xie de piu ne kan ge kan ji yong ta le zhen di nga le yang wo da da pi wei zhi xin min di su yi lu xie ni bu kan man gu de na ra na si ti na sa la no no la ti ne mo ti zai na qiong yin di bu tong li na xi zang nu han xie tang zi sum dun tu si bie xin ro yi shen ping an si bie xin ro meng da ji ge yin ne ga da tang zhen de na sa la

ཁྱི ཕྱད མམ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གས
মুটি চেন লিঙ্গি লচি জি সবে সংশে দে ইন জেবা বাছে ওয়াং গেলা গেতা নাম বে ফয়ু সবে সংশে দে ইন নাম লিঙ্গি নে ইন মুটি চেন লিসেন কি থে জি আং দা লে ওয়ং কি গো চি চু গে জি গা দুন দু গো থান চু গে সুম গনি চু চু চু গে নি গো লে ওয়ং গা গা থান চু গে নি গে চু দুন দুন কি জে ইন সংশে দে জু গু সু আপে গো গ সুং ই কি সে ইন নাম লিঙ্গি নে ইন গা চুই নিয়াং পুদিন লিসেন কি থে দং খা না চু ইয়া তেব দে বা মে বা ছা ছা না নাম লিঙ্গি নে ইন চি টিন জুম জনা জে ইন লিসেন কি টিন নি জি দি সে টি বি গে জিন চেন চিন সে টি বি নিয়াং পুনি সে বা কিউ ইন দি পু পে গে চি লাম চা ইউ শি জা সে বি গে জে ইন লিসেন সু নে চু গো জে লা